0: করে আল্লাহর নাম লিখে দেখল কোন দেখল কোন লেগে না
1: লেগে
0: বগল জিম লিখে বের নেই লওয়ান ওয়ান নেই না ওয়ের আমাতুল বুগা তাই শান্তি কাত্তানিত আমাতুল বুগা নমুদান নেখের মানা তো গাফকাম দেখি চেট্টা মুসাই দাউ বকার গাতাম বেলে ওয়াই সুকু চিকানো কোন না
1: কোন
0: সুদেন বল নেমু পরদেনি
1: সুদেন বল নেমু পরদেনি
0: ইউন দেগল না
1: ইউন দেগল
0: খামনা লোলো ওয়ার
1: দেগল
0: না ইয়েখ না নিয়ে
1: নিয়ে নিয়েখ নিয়ে
0: সে বরম সখলো গেন
1: সেই এক বরম সখলো গেন
0: বললেন মা
1: রাইন নিয়ে দে মুক ইয়া ইয়া পুন গাত
0: ইয়া ইয়া কারণ না
1: ইয়া কারণ না সুদু মনে নিও
0: tam na nganti porto
1: tam na nganti porto
0: way li ngeen beug la beug
1: way li ngeen beug na ki ak lu bax la beug
0: and ak lolou yep nak
1: ne and ak lolou yep nak
0: gaddu haqq yalla so bay li moko gënal gaddu ak bindé fi
1: gaddu ak yamo gënal gaddu ak bindé
0: bokku yu baxé ni
1: ne bokku baxé ni ta ba kal
0: ko nak tek sekkur
1: ko tek sekkur
0: joxuloko auto mu ndiké
1: joxuloko auto mu ndiké
0: fayeloko instance
1: fayeloko instance
0: defaloko dar
1: defaloko dar
0: mu jog ngir yalla
1: mu jog ngir yalla
0: ak ciofel ak jokk bok
1: ak jokk bok
0: ay yeesal kolle
1: ak yeesal kolle
0: wax deug yalla
1: wax deug yalla
0: sulay xey gis
1: sulay xey gis
0: ci beureup bu ngeen waron dajje
1: ci beureup bu ngeen waron dajje
0: so ñewé
1: so ñewé
0: bokk na ci xel mu rafa
1: bokk na ci xel mu rafa
0: nga wax ko la la
1: tek nga wax ko la la tek ba tek ngay xel
0: Muhammad al-Hafiz Walid
1: ñepp ñu bëré
0: ñoo bokk bay way moy sama sëriñ ndax al-fama yoro maamam moy sëriñu Seydou Hadj Malik
1: moy sëriñu Hadj
0: Malik cherno Cheikh Omar Tall mom tam muy na len yaam na fa sang
1: yaam na fa sax tam na ko def
0: jëm luga
1: jëm luga
0: Cheikh Hadj Mouy won na fa bi
1: Hadj Mouy ta Tall ñu na fa bi
0: ñu leen di ñëw danañu tambali legui
1: né buñ tambali legui
0: way suñu démé ba ci biir
1: way buñu démé ba ci biir
0: amna abiyad yo xamné jël na ko dugal yuma wax dugal ko ci biir burd pour barké loko yalla nako yalla nang
1: amna ay bëc ci mu defa dugal ko ci biir mu dugal ngir barké loko yalla nako yalla nang
0: suñu tagge danañ ñen ko wax
1: suñu tagge danañ ñen ko
0: wax ana cheikh diop أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بلن باي فتن ما يتول من جمكور وعشو ما باي دوم من جمكور